0: রে।
1: হরণি রে।
0: হুরর হুরর পাপড়ি রে।
1: পাপড়ি রে।
0: পাপড়ি রে আজি।
1: আজি।
0: ইতনা হো গয়া না? আগে হুকুমার।
1: হুকুমার।
0: থাপো।
1: থাপো।
0: নাহু জুয়া।
1: নাহু জুয়া।
0: হুকুমার থাপো নাহু জুয়া। আগে লিখা না? সুন্দর। খুদিনর।
1: খুদিনর।
0: খুদিনর নি খানি খ। খুদিনর।
1: খুদিনর।
0: নতুন।
1: নতুন।
0: দৃষ্টি।
1: দৃষ্টি।
0: ইয়ে ট কো জরা ত জেসা বলনা সফট করকে। দৃষ্টি।
1: দৃষ্টি।
0: দৃষ্টি।
1: দৃষ্টি।
0: শনি সাই বলনা দৃষ্টি।
1: দৃষ্টি।
0: কোনো। না হুয়া। আগে না? আচ্ছা ঠিক আছে, গানা শিখানা শুরু করতে হ্যাঁ। স্বর দিয়ে যা।